যাব হবত প্রাবি কি বলে তানু তা বান মুক্ত কাউ কেস কো কানে যাবি কে হারা কো মা পার তা নর সর কে কাউ কোন যাও তার যাও নর কোন পার সাই সু বাই তা সর সক তো কাউ কে তো ঠাই যাবে আপে আপ আপনি জো তার তা কোন নেডর কোন কারত ডর আপন চলতা করণ আর নানক ঠাকুর আগম অপার অবনাশ সুখ আপন আসন তাই জনবরণ কহ কাহ বনাশন যা পূর্ণ কর তব রব সুয়ে তব জম কি ত্রাস কহ কে সোয়ে যাব অবগত গোচর প্রভি কথা চতুর গুপ্ত কে স্পূষ তরিকা যাব নাথ নিরঞ্জন অগোচর আগাদি তব কৌ ছুটে কৌন বন্দন বাদি আপন আবাহি আচার যা নানক আপন রূপ আবিহি অপার যা জহন্দর পুরখ পুরখ পাত হতা তহ বিন ম্যাড কহ হু কে তোতা জহ নিরঞ্জন নিরঙ্কার নির্বাণ তহ কৌন কৌবান কৌন এবং স্বরূপ কেবল জগদীশ তহ শাল শেদর লগত কহ কীশ জহ যো স্বরূপী যো সঙ্গ সমাব নহ কিস পূখ কৌন ত্রিবতাব করণ করাবন করণে আর ইসক করণ করাবন করণে আর নান করতে কা নহ সমার যাবে আপন শুভ আপন সঙ্গ বনায়ু তাব কৌন মায়ু বা মিত্র সত পাই জহ সর্ব কলা আপ প্রবীণ তহ বেদ গতি।